তখন নুকুমে আল্লাহকে হাজরতং আন্নানেতে আদি এ গে তেরে নিকমেতে বোডাবে গাই মিহুন বুনানেতে হামাকাশ্বরুম তিমাম্মে মিথিবি তেবা মিহুন তেবাবে গেন্নে ফাহে তেবা মিহুন্ন আল্লাহকে আজাবুং খুড মিম্বরে নময়েস তিমাম্মেঙ্গে কিবেন দুরুখো দেবিদানে হিজে এওরেম বুনানেতে আল্লাহ তিমাম্মে না থেদমাগু দেখেবি নাম তেবা মিহুন্ন তিমাম্মেং থেদমাগু দেখি মুহে তিমাম্মেং খেন নুকুরিয়েস নুয়াতা কে কুরিয়েস তিমাম্মেঙ্গে মচ্চং হামা হামা বেগেম ফিলন দানে থানে তিমাম্মেন না কানুয়ে।

আদি একলাঙ্গে হাদরত তিয়বা মিহুন দিন বিখম মে ইচ্ছে একলাঙ্গে তিয়বা মিহুন না দিব্যে আল্লাহগে নিয়ামত তিয়বা মিহুন গুনা নম তিয়বা মিহুন নক এ নিয়ামত আদদেন নুকুরবে হুটে হামাকাশ্বরম ইনসানাই আনিয়া বেরুম বড়ু শুকুর কুরুন নেমি হেকে

আলামেঙ্গে বেরি রসকালাক হামাকাশরং আলুগে দারিং খুরে বায়াকু গাহের রুখেন ওয়া দি ইগা হরমেত্রি কুরব্বা ফাওয়া ইবরসকালাঙ্গে গেফুল আরিহুগা ওয়াজম বেরি কফিমে আলুগে বেরি রসকালাক এউরেন নামাত কায়েম কম উলুমঠকে ফাহে মিসকুং কুরে বাইগে হিত এউরেঙ্গে ফরাত লম্বাওয়ান দে আদি মেওয়াতকুং এউরেন রিজকু দেওয়ান দে এই এউরেন শুকুর বেরি উমঠকে

আলা মেঙ্গিভেরি রাসখালাক হিসাব কায়ম ওয়া দুহ আলা আশাই আড়ুগে মাইম বাফাই নাশাই মুমিন থাকুন নাফাফ আফুসাবাহ দেব।

ইউরেন্নং আজাব আন্ন দুহামেদ খালেগ ফান মিস্তাকুন্নং ইনজার কুরাবাশে ফাহে আনিয়াভেরিবি মিহুম বুনানেতে আলমেঙ্গে বেরি রসকালাক খায়রি মুদ্দতকং আলমেম ফাসকুরাবান দেব এরুং ইব রসকালাঙ্গে গোয়া লেবুম আলমেং ইজাব দে হুশিময় আদি রসুলুন্নতবা হুশিময় জবাব গা বুনেবেনেতে তিয়াবামি হুন্ন দুনিয়ে নেতিদুমে না নানকম মিগে কুরিং তিয়াবামি হুং হুয়াকুন নূলে মুহিয়ে।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়েং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহ ওয়ানি নুবাকান্ত তক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহ সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুল গতুগা নুকাশে আদি তেবামি হুং দেনে তিবিগেমমে ফাফ রিগতুগা মিসাকুঙ্গে মুদাতা হুগে তেরিম বাই কেউ মট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম বাই হাকি মুন্না নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতাকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেভমকি ম্যাং আল্লাহুগে রাহমাতুং দুরু করেভুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

আল্লাহ রাঙ্গালু বাহেগে মিসাল জেসেবি খুম ফাদে খুমখং খালে ফান দেখা নুগন্নবম ধোয়ে এই এ গাহেগে মুত বিমগা হারুলাফা হুন্না আদি এ গাহেগে গোফিতা বিয়কুং হেদি মচ্চং উফলিফাওয়া রাঙ্গালু গাহেগে মিসালে।

আদি একলাঙ্গে হাজরত মিহুন দেন বিক্ষোমে ইচ্ছে একলাঙ্গে থিয়া মিহুন না দিব্যে আল্লাহগে নিয়ামত তিয়া মিহুন গুনা নম তিয়া মিহুন নক এ নিয়ামত আদেন নুকুরবে হুটে হামাকাশ্বরম ইনসানাই আনিয়া বিরুম বড়ু শুকুর কুরুন নেমি হেকে

আলামেঙ্গে বেরি রসকালাক হামাকাশরং আলুগে দারিং খুরে বায়াকু গাহের রুখেন ওয়া দিগা হরমেত্রি কুরব্বা ফাওয়া ইবরসকালাঙ্গে গেফুল আরিহুগা ওয়াজম বেরি কফিমে আলুগে বেরি রসকালাক এউরেন নামাত কায়েম কম উলুমঠকে ফাহে মিসকুং কুরে বাইগে হিত এউরেঙ্গে ফরাত লম্বাওয়ান দে আদি মেওয়াতকুং এউরেন রিজকু দেওয়ান দে এই এউরেন শুকুর বেরি উমঠকে

0: ফিনাদা তুমি বদল করি কোন খুঁজা কা আয়ানা কিয়া খুঁজে দো এ মাইলি গুলুম বদাই কুরং এ খুঁজা কান্তত কোঙ্গুলেনি কোঙ্গুত কা
1: রঙ্গলা
0: মিসাল কা কোঙ্কা মে কুরানি
1: মামায়া কাফা মঙ্গে জিয়ারে কুরে
0: কমেস মিয়া কা গুলালা ওয়া কা বনে রে গড
1: কাফা
0: মামায়া গুলানি দো ভাইবাই গুলালানি দো বেঙ্কি কোলাওয়া কমুনানি কোনতা কদানি
1: মামায়া কাফা মেঙ্গে
0: গোস্কি কোলানি
2: ওয়াহগ দকলা হাদানি
0: দেন আদি কুলেওয়া কেস বুনিদো
2: লাব্বা
0: আয়ানা কিয়াদিন গোতা তিকুদিন আলি কান্তা কোরাগে কিয়াদি শনায়া কি কোলানি
1: কক্কয়া এক্ক কুলেলা
0: বাররঙ্গালু
2: মামায়া ওয়াহগ দকলা হেদু
0: বাররঙ্গালু আইরা
3: এহি তেরিবাং
0: এহি তেরিবেদো আন্টি উম্মিদ করেন তিয়া কুদিন আইলি গুলুম বাদাই করা মাসেকে কুরানি কামা মিয়াদ তিকুদিন আইলি গুলুম দামাহাটা মাসেকে ফাশায় ফিনামা মা দামা তিকুদিন বডুয়েগে নুকুন নাইরু তিয়া কুদিন মানে আইলি গুলুম থাকা লোভি করা কুদি বায়কা কুরিহা কুদিন না বেশ উফা বেরি দুহা কাং এদে ওয়াসালাম আলাইকুম
4: ওয়াসালাম আলাইকুম

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেবিয়ে বুদ্ধিবেরিয়াকে তিমাগে আমিল্লা নফসুকে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ার ওয়া মিহাই আদি নুকুরু দিন তেরিয়াকে এনাগে নফসুকে এদুন তাকা তাবাউ মাফহু আল্লাহুকে হযরতুন রাঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೇ ದಿವ್ಯರಾಜ್ಯಗಳು ದಿವ್ಯರಾಜ್ಯಗಳು ಹಾಗಡೆ ಫಾನರ ಮಿನಿಟ್ ಕಾರ್ಗೊಮ್ಮೆಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಕ್ರಿಬ್ ನಮಾದ ಒಗ್ತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এমমে হেও মিহকি এনাগে উমর দিগুমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
2: মি দিবেলাজ্জগড়ু হাইকড়ি 30 মিনিট কামেগেনস্তেনি মিরেগে ঈশা নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: মেলাব কিয়া ফাবা ফার্নার নাকি কবা ইহতিয়ারি জবাব বেনুন্তা ইহতিয়ারি জবাব ইহতিয়ারি জবাব কি ফাতুহুল্ল দেন আম্মাডে আফান আদি আদি বইগে এং ইহতিয়ারি জবাব আলুন কি আলাড়েঙ্গে
1: ওকে
0: ফাতুহুল্ল কুডাইবে শামমুন
1: family kudinna sha den tikolung hama ane azza yasha producer yasha hama tikolung team an hama
0: para mu faveje shasha ya battalu imenge
1: den id career for team id mubarak tikola
0: mikolum ves shasha ves id mubarak inge
1: thank you
0: ufaveje kagete
1: thank you

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরতি কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসাল
2: মি দিবেহরাজ্যগড় হাতরগড় 34 মিনিট গমিগেনস্তেনি মিরেগে ফাতিস নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাং কি বায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরত কা মাইন আল্লাহ ওয়াহী করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গে কি বায় দিন খালাস করা ওয়া একলাং কি বায় আলকান করা ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবা মি হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুং করে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে